ফাহে এমে ফুরিহমা হুজ্জবনি আল্লাহ হাসে ফাহে একলাঙ্গে ইরাদা করবিনামা তিয়া ব্যা মিহুং এমেনা থেদুমাগু দক্কাবা ফিসকং কশবরে।

বহু মিথকদে হারাম করে বিখমং হেকিওয়ান হেকিং তিয়াবা মিহুং গেন আসে দিং এউরেং হেকিদিন নমবেস কালেগে ফানু এউরেন না একুগা হেকিবে বাডা নুগন্নবাসে আদি এউরেঙ্গে বেরি রসকলাঙ্গে শারীক কুরা হাল তিমন রসকলাঙ্গে আয়ত দোকো আখর দুহং ইমান ওয়া মিহুং হিং এদে গুত্তক কালেগে ফান তাবাবে বাডা নুগন্নবাসে।

ইতিমান রাসকালাঙ্গে সিদা বেগম ওয়াতে দুমাগে ফাহে এ মগত ইয়াবা মি হুম থাবা আবাশ এনু মগ মগত ইয়াবা মি হুম থাবা আনওয়াশ এরুং একলাঙ্গে মগুন তিয়াবা মি হুম ওয়াকি ওয়াকি বেগিং হিঙ্গা দানেতে এ কান্তত্তক তিয়াবা মি হুন নং একলাঙ্গে ওয়াসাইয়া কুরবি তিয়াবা মি হুম থাকওয়া বেরু মট্টকে

আমল কুলা মিহায় নিয়মে ফরিহম কো দিব মশাই কমে কমে তফসিল কো বয়ান কো দিব মশাই হিদায়তে কম গয়াই রহমতে কম গা তিমন রসকলাঙ্গে মূসাগে ফান ফুদ্দবিমে এই এওরেঙ্গে বেরি রসকলাঙ্গিয়া বদ্দলওয়ান কম এওরেং ইমাম বুমটকে

ગાડે નોગાડે 23 મિનિટ 30 સેકન્ડ મે દેહરાજગાડો મેગાડે કુરે મેકેંદને આદુગે રાજ્ય પ્રોગ્રામ મેદુગે આદુગે રાજ્ય પ્રોગ્રામ મે હોશાળા દેને અલગણ સત રશીદ আদালগণ মে মে বগত মাসেকে কোরাম মেদানি গাফতা মাডাবেলি কাউন্সিল কোরিয়া গেন্দ হামদসাফা মাডাবেলি কাউন্সিলকে আহারে কোরওয়ান মুবারাত গুলে মৌলমাত কেনস্তিনমা দেন মাডাবেলি কাউন্সিলকে আহারে কোরওয়া মুবারাত কি মাডাবেলিকে রাইতুনা দেন দিরিউলে এমেহা ফারাতকা ব্যারেবে গোতং হুলওয়ালে ফাবা ওয়াদাগে মুবারাত দেন কমে ব্যাভেরি কবিস ব্যারেবেনি এক ক্যাটাগরি কুম কমেস এক গোয়েপেগ মিগতং হামা বালাগেন কেউমুগে গোফি ব্যার ফরাতক আদি হিতুং কেউমগে গোফিগা ব্যাবেরি নুয়েণিকমা মি এ ফরাতুং আম কোফবা উসুগ ব্যাং কোফবে আদি মুবারাতুগা মি খাস এহিয়া বেণুবা ফরাতক ব্যারুমগে ফুরসতেস ওয়ানি হুলওয়ালেফা দেন হাম মি মুবারাত গুলে গোতুং ইতুর মাউলুমাত ওলম ফিলওয়ালমা আরগন মে মেদুগে প্রোগ্রাম গা মি মাসেকে কুরম মি দানি আরগন মেঙ্গে প্রোগ্রাম গা মি আদুগে রাজ্য প্রোগ্রাম গা দেন মিকম বদালা ফবদালা নে মাডিফুশি কাউন্সিল গে ফুটসেল চ্যালেঞ্জ আবে হে গোতুং মাডিফুশেরা ইতুনা খাস কুগেন কুরিয়া গেন্দা মি এম এ ফোরিগদ এম মুবারক কম আলগন মেন মি মৌলমাত লিবেনি দেন মিকম বালালা ফলগন মেং আদুগে রাজ্য প্রোগ্রাম গা বালালানা উমরাদ তুরত মি রে ফবাগ এই হজ কোঅপারেশন গে উমরাদ তুরত কাগন মে বালালানি দেন এগে তুরং হাও মে আদুগে মাউদো ব্যাগ আমদানি টেক্স নেগুম গে কাওয়াদ গাওয়াদ হাওন ইসলাহ গে নমা গুলিগেন একমা গুলে মাউদো মাতেস মে আদুগে আদুগে রাজ্য প্রোগ্রাম গা গেনস্তেনা দেন এগে তুরং হামা মি আওয়াসকালিয়ে কমে ব্যাগ গানুনি গতং শায়কো ফবা গেজেট কা গানুনি গতন শাই কোফাবা লিউন তাহকে মাউলুমাত আদি মি এয়ারপোর্ট তা কায়েম কোফাবা বাই সারহাদ তাহকে মৌসুমে মাউলুমাতিস গেনেস্তে মুন্দানা অনেক সারগণ মে হামা প্রোগ্রাম গা প্রোগ্রাম একই বদল কোলানা রিতলা বেকাফা হো

0: রিশওয়াত কি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল্লাহ ওয়াফা রিশওয়াত কি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগিন দা কামে রিশওয়াত কি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমমে ফাফা রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেওমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্নং নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড় তিফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে
1: হিদায়াতুগে মগুদা।

বাস ফাহে এমে ফুরিহমা হুজ্জবনি আল্লাহ হাসে ফাহে একলাঙ্গে ইরাদা করবিনামা তিয়া ব্যা মিহুং এমেনা থেদুমাগু দক্কাবা ফিসকং কশবরে।

রাঙ্গল গথুম মেনুই থিয়া মি হুঁ ইয়ি মুঙ্গে মুদলা জ্ঞান ওয়াস একুদিন বড়ুয়ে তসর ফুদিজ মদান দিনে আদিথিয়া ব্য মি হুঁ মিনুমাই খিরুম ইনসাফির গথুম ফুরি হেমা কুরাশে তিমন রসকলাঙ্গে ইভেস নফসক এ নফসক কুড়দান বিগম বা মিমবর মেনুই তকলিফ নুজসমে আদিথিয়া ব্য মি হুঁ বস বুনানম গ্যাতিমাগে মি হকা মেদুগা নমবেস আদুল থেদবুনাশে আদি অল্লাহ আহদু তত্যবামি হুম ফুদ্দাশ এখন তত্তক ত্যবামি হুম নবাসয়ে কুরবি ত্যবামি হুম হন্দমা কুরমঠকে।

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাতকে খজানা মুসানি করদে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহি রাজ্যেগে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকান এহি তেরিবে ভাগে উরিবু মুগা বিনা ইফাদে এই এ বিনাগে এব্যাং আনে বায়া বারা গাদাকান দে ফাদান
1: మీది విరాచేగడు తింగడి హమినెట్ గా మిగినస్తేని మేదిగాసర్ నమాజ్ వగతిగే బంగియా బంగిదువా
2: అల్లాహు అక్బర్ అల్లాహ్

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগিন দাকাম রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতাক ওয়াগিবেরি নুমং আমুর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি ওমুগে মাচ্চা

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়ে দেখে ফাওয়া পড়েতি পার তাকে
0: ইনসাফকে তারা দম মলে উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুকে হামহিমে কামুগা রাইয়েতুংগে হাল বেল্লোমা নুকুমে মডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিংগে বড়তি রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকি হাদিসাতকে
1: এ হাদিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কুরি পোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi 89 megahertz fm band
1: divirach chekyadu
2: dulahyo diriulumaka doruhuluwada de emme mujarrib taludadiyaki dulahyo sihat
3: dulahyo sihataka magufahi kodde emme kashawaru mastaraki doctorunge irushad
4: lemachadda emmenaki cholesterol ge sabun lemachadda mi hunennu ಎಂ ಲೇಮಚ್ಚದ್ದಾ ಮಗುಫೈ ಕುಡುವ ತಫಾತು ಕಂತತ್ತವಗೆ
5: ಮೆಹರ್ ಫಿತಿ ಫೈಮ್ ವರೆ ಬದಾನ ಮಿಸಾಲ್ ಕ ಡಿಸ್ಕಿಂಗ್ ಇಚ್ಚ ವರ ಪೊಡನ್ನ ಆರ್ ಫಿತಿ ಕೋರೆ ಜಾ ಉಮ್
6: ಹಿತಿಗೆ ಮಸಲ ದಿಮಾವಾನೆ ಮೆಹರ್ ಏಕಿ ಮಿಹುನ ದಿಮಾವಾನೆ ಏಕಿ ಗೊಗ್ಗೋತಾ
2: ಡಾಕ್ಟರ್ ಶಾದಾಯಕು ದುಳಹಿ ಉದಿರಿಯುಳು ಮೇ ಬಟ್ಟಂ ಕುರುಮ ಮಗುಫೈ ಕುದ್ದೆನಿ
3: ಕೊಮ್ಮೆ ಹುಕುರ್ದು ಹೆ ಗೆರೆ ನೋಯೆ ಜಹಾಯರು ಸ್ಟುಡಿಯೋ ಇಂ ವಗುತು
2: ಎಂಹ ಸತರಸ್ತೇಕ ಸಾಲಿಸ್ ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅಡ್ಡಿ ಅನುವೆ ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್
3: ದಿವೆಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು
7: কবা আন্টি ইয়াম কিমি আর কিনে
8: ইয়াম কিমি আর কাং এ সুবরাং এহেন গোতাকাং উলেনি মিবুনি ইন্টারভাল গডি গ রাঙ্গালা নুকানি কামেননেঙ্গে ওয়ারাং আ ভান নিম্মালা কাচে উকালানি কামে নুনি কুজ্জকা দেনি কামে বিসনেঙ্গে এহিম বিসনু এ বুনে ইন্টারভাল গডি গ কোম্মে বিস এহেন কামে গ উলেতি বালালা এর তাশি হুননি হুহ ওয়ারে দুস জে মিবাহাকা দাক্কাম বেগিন হুননতা
7: এহেন তা আরুন মিয়েদু এনে মম্মে আস ফাহ দাক্কালান কেম কি আও হাদি গেদদা দারফলা ইনটো লাকি নে হাদানি নোবাইতা কি বেহা ওয়ানি মালানি
9: আস্তু ওয়াগো তাকি ইয়াম কি ক্যারিগা ইন্না

0: হুঁ শালা দিলি মুসারশ্বর নাইম মেদিয়াহার বেলুন্তেরিং এ ফিল্মেগে জাদুগা জেহুনো বলিউডগে ফিল্ম সাইয়ারাগে টিমুং একিগা মাসাক্কে কুরং হাম জিফাওয়া আ ফিল্মগে শুটিং আন্না মাহু ফাশানিকামা রিপোর্ট তাবনফি
1: মিদি আহারু বেলুন্তেরিং এ ফিল্মেগে জাদুগা জেহুনো বলিউডগে ফিল্ম সাইয়ারাগে টিমুং একিগা মাসাক্কে কুরং হাম জিফাওয়া আ ফিল্মগে শুটিং আন্না মাহু ফাশানিকামা রিপোর্ট তাবনফি সাইয়ারা গেনেস্টিন ডাইরেক্টর মোহিত সুরি হদনি মাফাওয়া একমুক আদি রশ্মিকো নং এওলা নুকুরা মি ফিল্ম গে লিড কাস্ট উনকি সাইয়ারা ইন বিদি জুয়ান দে থারিং কামাওয়া আহান পান্ডেয়া অনিত পড্ডা আদি মি ফিল্ম ইজ প্রোডিউস কুরানি সাইয়ারা উফে দি আশরাজ ফিল্মস ওয়াইআরএফ বাই রিপোর্ট তো বুনাগতুং মি টিম গে আ ফিল্ম কি গ্যাংস্টার থিমকং হদা আসরুগদ লোবি গে ফিল্মে আদি ফিল্ম গে নামকি সতুরঙ্গা মোহিতায় আহান দেওয়ান ফিল্মগে মাসেকে ফশন তৈয়ার ও মুং আন্নেরু এনা আন্নানি ওয়াইআরএফকে এহেন ফিল্মগে মাসেকে বেস মিহার কুরামু এই মিয়াহারুগে এপ্রিল মাহগে তেরেগা শুটিং ফেশি ডাইরেক্টর আলী আব্বাস জাফরগে রোমান্টিক অ্যাকশন ফিল্মে ইংরেজি বিলাতুগে শুটিং শেডিউলে কুরিয়ে গেঙ্গোসফাওয়া মি ফিল্মগা আহান্নায়কু বতলাগে রোলুম ফেন্নানি শরওয়ারি ওয়াক ফিয়া কিয়া নামক বেলেবে মি ফিল্ম আন্নাহারু কুরিকলু সিনেমাতক গেন্নানে সাইয়ারাগে দে তরিন্নায়কো মোহিতকে আ ফিল্মগে শুটিং ফশন তৈয়ার ওমুং আন্নেরু আশিকি টুওয়া এক ভিলেন ফদা মকবুল ফিল্ম তাবিস গেনেস্টিন ডাইরেক্টরা রাম গোপাল বর্মা আরজিভি গুলিগেমিস গ্যাংস্টার থিমক ফিল্মিং হদমণি নিম্মাফা আন্নাহারুগে ফহকলু শুটিং ফশন রাওয়াফাওয়া মি ফিল্মগে স্ক্রিন প্লে আরজিভি লিয়েফাওয়াইরু ফিল্ম ডাইরেক্টরানি মোহিত আদি ফিল্ম উইস প্রোডিউস কুরানি ওয়াইআরএফ
2: आर्टिस्ट का टैलेंट रिव्यू करने का काम है तुम लोग का ये सारे ब्यूटी वाले स्लैब्स हग गए भी तो तुम लोग बोलेंगे वहां क्या हग है लेकिन एक अच्छा आर्टिस्ट भी जान लगा दे अपने आर्ट में उन लोग को क्या मिलता है क्या मिलता तुम लोग को कृष कपूर आज के बाद ये नाम नहीं भूला
3: यहाँ पे टैलेंट से ज्यादा ईगोस और टैंट्रम्स झेलने पड़ते हैं। Would you be able to do that?
4: I just want to write, ma'am.
5: विश मीट वानी हमारा नया गाना यही लिखेगी
4: मैं वो लेट नाइट तक काम नहीं कर सकती 8:30 तक मुझे घर पहुंचना होगा मुझे पैसिव स्मोकिंग से प्रॉब्लम है तो
6: एफर्ट
4: मैं अप्रिशिएट करूंगी अगर आप गाली ना दें आई एम नॉट कंफर्टेबल
6: यू लाइक मी सिंग
5: विश 3000 रुपए घंटा चल रहा है
4: सबका एक सपना होता है लाइफ में तुम्हारा सपना क्या है
2: सारी दुनिया का प्यार सब चिल्लाए मेरा नाम क्रिश आई लव यू क्रिश

0: খোসাড়াদিনে আয়সাত ফিনা ফিরাক কোরিয়ান হাফতায়কে ইতিহাবে ফুড়না হামায় গিনা সিরিজ তাকা ফিল্ম তাকে অন্যান্য হাফতায় এগে তেরেগ তফাত জোন রাতাওকে ফিল্ম তাবিস হিমেনে ফিল্মি দুনিয়া রিলিজ করাং হামচে হিফাওয়া এহেম ফিল্ম তাকা সিরিজ তাওগে বাহক তাকায়কো অন্য হাফতা গবেস আলগন বদল কোলানা প্রোগ্রাম মুফাদ্দা মি হুশালাদিনি আলগন আজিজ আফারুক আসসালামু আলাইকুম
1: ফিল্মি দুনিয়া
2: ইলমি নূরুং হিত্তং আরো কুরুয়া দেদুনিয়েগে বাজবেরকমা মগু দক্কাদে
3: তুলহেও ফুতুনতেরি উফাবের দিরুলমাকা রাস্তা ফাহিকতে
2: উম্মিদু আকদ্দি একনিবেরকম ফিলুয়াদে
3: দিবেহরাজ্জেগে আডু
2: এংহা 1740 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
3: আটিহা 9 মেগাহার্টজ এফএম ব্যান্ড
4: ফতগে স্মালকুমাকি আহারমেঙ্গে দারিমামগে সিংহতাবে সসর কুয়াকামে ফিরিহনুগে দারিমামগে সিংহতা কুরা আসরতক বলারু দারি নুলিবুং কহলকান্ততা একাং এগুত দিমাওয়ান জেহে সোবেকি তুমফতগে স্মালকুমাকি ফিরিহনুগে দারি ফানি নুনি স্পাম কাউন্টগে মেম্বর দাকুরাকামে আদি স্পামগে ফেমবর নুনি কোয়ালিটি দাকুরাকামে এম স্পামগে মেম্বর দাবেফা এগে ফেমবর দামবেজ্জে কামগোন্যা দারিমামং আসরকুমাকি গাহকামে হামে গত তুমফতগে স্মালকুমাকি আংহেনুনবেস দারিমা মুমগে মাসাতা কুরিমাতুমগে ফুরসত ইতুরুকরাকামে কমা নিরাশাতা কুম ফেরনাঙ্গে বহুরে

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করেবি বড় তিফাফত হগে তেরিয়ং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল্লাহ ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহ ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহ সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়েসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফে রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম বাতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমাতুং দুর কুরেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে